নবীজির ভরসা রেখে নে না তুই কলমা পড়ে মিছে তুই একা একা কেন যে আসিছে ঘরে নবীজির ভরসা রেখে